ধাতি গেনে ধারা গেনে তাকে দিনে তিনা কেনে তাকে তাকে ধেনে গেলে নাকে ধেনে গেনে ধাতি গেনে ধারা গেনে তাকে দিনে